চাউরে যে প্রভু জিমারি স্মৃতি রহো অন্তর মাতমারি স্মৃতি রহো অন্তর মাতমারি শ্রী স্বামীনারায়ণ ভগবান নী জয়। অক্ষর পুরুষোত্তম মহারাজ নী জয়। গুণাতীতানন্দ স্বামী মহারাজ নী জয়। ভগতজী মহারাজ নী জয়। শাস্ত্রীজী মহারাজ নী।